0: ওমর দ্বারা তো দ্বারা তো এরকম দ্বারা তো দ্বারা তো এরকম দ্বারা তো দাঁত এরকম দ্বারা তো এরকম দ্বারা তো এরকম দ্বারা তো এরকম দ্বারা তো ওমা দ্বারা তো দ্বারা তো এরকম দ্বারা তো দ্বারা তো এরকম
1: Tashi Delek, number 2, Lamrum Shevi, Geji Gyundru Taveto, Pyoji Nangchu Senshiye. Hi, you are listening to Lamrum Internet Radio, Tibetan Buddhist teachings for the planet Earth.

0: ওমর দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো ওমর দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো ওমা দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো ওমা দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো এরকম দাঁড়াতো দাঁড়াতো রে সো
1: তাশি দেলেক নাম্বার 2 লামরম শেবে কেজি গুন্ডু থাবে তো ফেজি নানচো সেনশিয়ে হাই ইউ আর লিসেনিং টু লামরম ইন্টারনেট রেডিও Tibetan Buddhist teachings for the planet Earth.